0: 92.7 FM, Radio Mitri, New Jersey. Also available on 103.3 FM HD2. It's hot.
1: ও চানেতি কুড়ি, ও চানেতি কুড়ি।